শ্রুতি অন্য কটাক্ষের দিকে ভিজকা দেখাই নকল শ্রুতি তামানে ভুক্ত আগরা আগরুংনে ইমান না পিও আরং পিবিক্ষেত্রে আমি গিলা পিবিক্ষে অষ্টমী খেয়ে গাছ অশ্রুতি কিমাকটাও খাই নকল অক্টুমা খামুটি খামুটি নিতে টুরডুমা কিমাকটাও খাই নকল অক্টমা

ইলাবুর আমি যোগারো আমার প্রিয় মৃত্যুকুল আন্না খাগন্য অর্থটি তাইখানে এই অর্থটা খুবই আনা মৃত্যু করা মাতা মাতা ইলা চৌকায়মা ইলা গিজা কিং কাছে মাতা চোখ খুবই আনা মৃত্যু করা অর্থ মাতা চাইছি মানে তাই মেঙ্গিন নাঙি খেলো আগের দুটি কিছু আমি চাইছি মানে আটা আটা গিলা টাকা আপিতে আটকাত্তের অর্থ মাংমান ইলা ওকাও সিংহা আটকাত্তের অর্থ মাঝে চাইছি মানে